0: In the Sundarbans Delta, the world's largest mangrove forest, the king tides have long ruled, bringing both bounty and destruction.
1: আকাশের অবস্থা ভালো এখন তো বাজেছে মনে করেন সাতটা
2: সাড়ে সাতটা বাজেছে
1: অভিজ্ঞতা চাঁদ দেহ বলা যায় কট্ট কটলি
2: জোয়ার ভাটা হবে না এটা বোঝা যায়
1: আরে মনে করেন বাটি পড়ার সময় হয়ে গেছে
2: বাটি পড়লে মাছ ধরা শুরু করতে হবে
0: For all his working life, fisherman Shashuda Bishwas has depended on the rhythms of the moon.
1: Hey, madam. How did you?
0: These tides drive seawater upriver, churning up nutrients, concentrating fish, and briefly tipping the balance in the fisherman's favor. Especially when his otters join the hunt.
3: I'm good.
1: এইটার নাম হচ্ছে মেনু এইটার নাম হচ্ছে কালু এইটার নাম হচ্ছে কুশি আমাকে এই জালে এরা ছাড়া মাছ ওঠে না এই জন্য একে দিয়ে মাছ ধরতে আমাকে পদ্ধতি এই শিকার
2: কিনারে অনেক গাছপালা থাকে জব জব থাকে তার ভিতরে মাছ থাকে ওরা যাইয়ে খাওয়ার জন্য তারা দেয় ওই মাছটা ধরে নেটের ভিতরে আসে আসলে সে মাছ ধরি আমরা এইভাবে আর কি এই পদ্ধতিটা
0: Shashuda is one of the last fishermen still practicing this rare form of cooperative fishing.
1: Yeah. একটা ওরা দরিয়ে খালো আবার কোনোটায় আছে ওই ডাইয়ে সংকেত যায় যে জায়গার ন মাছ আছে
0: A full moon usually brings a good catch. But tonight, something's wrong.
2: ওই মাছ কই

0: এদিক পানি উঠিনি
1: না
0: ও আমার বাড়ির সামনে টানো দেখ অবস্থা দেখ
1: তাহলে কিভাবে পার
0: কি পরিমাণ পানি উঠিছে
1: কেন জোয়ার
0: এই জায়গায় এসব জায়গা এসব জায়গা সব জায়গা রয়েছে এসব জায়গায় এই পর্যন্ত পানি বোঝাই যাবে তোলা যাবে টোটালে থাকবে না
1: থাকবে না সে তো বললাম
0: পানি উঠবে না খালি এই জায়গাটায় আর ওই সাইডে ওই জায়গাটার আর এসব জায়গা সব আগামতো তোলা যাবে পানিতে
2: As Zafar makes final preparations to leave the place he's called home for the past 35 years, 3,000 kilometers away in China, Hangzhou braces for the King Tide and its legendary spectacle. Along the Shangtang River, crowds line a 200-kilometer-long seawall, built over centuries to defend Hangzhou from the Silver Dragon. Its story now lives in the Seawall Ruins Museum and kept safe by its curator, Wu Lina.
3: 你看，首先呢，它打下了基桩非常的牢固。之后呢，每一块石头的长、宽、厚，其次呢，我们这个地方啊，如果是在70多年前的话，我现在脚下所踩的，我现在坐的这个位置，在70多年前就是钱塘江。
4: 没打应该会，我感觉到时候灯光会拍过去拍他的，
5: 还挺好看。
4: 这个灯光到时候潮来了应该会照过去。

0: কিদে লাগে গেছে দাঁড়িয়ে নামায় তো
1: ওই ওই তুই ভাই সরে থাক ওই ভাই সামনে দিয়ে থাকলে
0: সরে দে
2: As dawn breaks and the tide rises in the Sundarbans, the fishing party is forced to call off the search and the otters can take a well-earned rest. The king tide has pushed salt water inland across the Sundarbans. Water the fishermen's otters cannot tolerate.
3: Different scenario
2: Across the vast catchment area of the Indian Basin, fresh water is siphoned off to feed agriculture and cities. As the fresh water supply falls in the Sundarbans, seawater takes its place, advancing inland, salting the land.
3: That's why our thing is that the tidal point is effective. The salinity point is intrusion in the water, the bottom of the water, the bottom of the water, the bottom of the water, the
1: আমার নুনা পানিতে ধরে আমার বদর ঘেনা হয়ে গেছে অনেকটা মারা হবে ওই লবণ পানিতে ওটে ধরে বসেবে
3: সুতরাং এক্ষেত্রে নদীগুলো যদি আমার আরও অ্যাক্টিভ থাকতো পানি থাকতো বেশি আপস্ট্রিম থেকে তখন স্যালাইন ওয়াটার আরও ডাউনে চলে যেত এত দূর ল্যান্ডের দিকে আসতে পারতো না
2: Every year, The seas rise ever higher along the southern coast of Bangladesh, threatening the 2 million people who still live in the Sundarbans. They must adapt to the rising waters or leave. In the village of Kalabagi, where the king tides strike with brutal force, two young researchers arrive to test the area's soil salinity.
4: Assalamu alaikum, bhai. Amra ashlam Dhaka theke, ha?
5: Lobon panite amader somoshya khub.
4: Na, shetai amra shunbo apnader kache. Apnara jodi ektu shomoy den na.
6: Apnara ei je khabar pani jeta. খাবার পানিটা কোথা থেকে সংগ্রহ করেন
7: আমরা খাবার পানিটা এই বৃষ্টির পানি খাই আমরা 12 মাস
6: খাবার পানি তো হচ্ছে বৃষ্টিটা ধরে রাখছেন এই যে ভারী পাতিল ধোয়া গোসল এগুলা কি পুকুরে
7: পুকুরে নদীতে এখন আমি নদীতে গোসল করাইছি
6: আচ্ছা
4: নদীতে এটাই একমাত্র উপায় এছাড়া ধরেন এখানে যদি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা যায় সেটাতে কি লবণ পানি ওঠে নাকি
6: আচ্ছা আর আপনাদের এই এরকম কি কিছু হয়েছে যে এই পানিটা খাওয়ার কারণে আপনাদের কোনো অসুখ বিসুখ
5: আমাদের বিপদে পড়ে বিপদই আছে আর ওই ভক্ত
2: In the last 5 years, rising waters have cut off the southern tip of the village, creating a tiny island in the middle of the river. It's known as the Hanging Homes. Rising just 2 meters above the river, the people who remain here know that they're living on borrowed time. For now, this is where Zafar, the honey hunter, and his family call home, but not for much longer. In the other part of Kalabagi, the geographers continue their site visit.
6: এই পুকুরটা দেখ
4: ফ্রেশওয়াটার মেবি হচ্ছে এটা মানে ফ্রেশওয়াটারের যে মাছগুলো আছে এইদিকে এই ধান ক্ষেতগুলো দেখ মেবি এটা হচ্ছে এই পানি দিয়েই চাষাবাদগুলো করা হয়
6: এই পুকুরের পানি দিয়ে মেবি হ্যাঁ এই প্রত্যেকটা বাড়িতে মোটামুটি রিজার্ভার আছে
4: ম্যানমেড ওরারা হচ্ছে ফ্রেশ ওয়াটার সোর্সের জন্য এটা বানায় রাখছে ওনাদের মতো করে ছোট হোক বড় হোক
2: As the sea penetrates ever deeper inland, it brings salt that weakens the structure of the ground. So it's even more crucial now to track salt penetration here to assess how long the land can endure.
4: So, let's assess the sediment.
6: Point 0.1%. Is it normal?
4: Yeah. In the case of freshwater, genuine freshwater khetre, the maximum range is 0.5%.
6: 0.5%.
4: So it is normal. It's a. So amra bolte pari eta ekta freshwater. তবে এটা একটা ভালো বুদ্ধি যে একটা মাল্টি ক্রপিং সিস্টেম আছে এখানে যেখানে যে ফিশ নিচে
6: ওই হচ্ছে সবজি চাষ করতেছে
4: সবজি চাষ আছে ফিশ আছে এবং সামনে অনেক সময় এটার উপর পোল্ট্রি ফার্ম করে মানা
6: ওই পাশে আমরা হাঁসও দেখা যাচ্ছে হাঁস মুরগির
4: জন্য ভালো আর পোল্ট্রি ফার্ম করলে ওইটাই হচ্ছে অর্গানিক ফুড হিসেবে মাছের ফুড হিসেবে ওটা ব্যবহার হয় গোসলের কাজে ব্যবহার করে ওই যে গোসল করতেছে আমরা
6: আবার হাড়ি পাতিল সম্পূর্ণ এখানেই
4: দিই হাউসহোল্ডের সব কাজই ধর এইটা দিয়েই হবে যদিও দেখা যাচ্ছে একটু ডার্টি বাট ওদের তো কোনো অপশন নাই অপশন না থাকে
2: The life that once thrived in the Kalabagi mudflats may be just one high tide away from destruction. In China, the city of Hangzhou once faced the same threat. The tidal bore surged inland like a battering ram, swallowing everything in its path.
8: 你想想，你可以想象一下，如果这个潮水冲到了我们的家园，会发生什么样的情况？死亡了，死亡是不是？对，那么在这样的潮灾的情况下呢，人们是怎么？ 把这个潮水阻挡在家门之外的呢？那么人们想出了很多很多的办法，当中呢就有我们现在看起来比较迷信的一种行为啊。

0: In the Sundarbans Delta, the world's largest mangrove forest, the king tides have long ruled, bringing both bounty and destruction.
1: আকাশের অবস্থা ভালো এখন তো বাজেছে মনে করেন সাতটা সাড়ে সাতটা বাজেছে এর অভিজ্ঞতা ওই চাঁদ দেহ বলা যায় কট্টু কুটলি জোয়ার ভাটা হবে না এটা বোঝা যায় এনে মনে করেন বাটি পড়ার সময় হয়ে গেছে বাটি পড়লে মাছ ধরা শুরু করতে হবে
0: For all his working life, fisherman Shashuda Bishwas has depended on the rhythms of the moon.
1: Hey, madam. How did you?
0: These tides drive seawater upriver, churning up nutrients, concentrating fish, and briefly tipping the balance in the fisherman's favor. Especially when his otters join the hunt.
1: I'm good. I'm going to go to the house. কিনারে অনেক গাছপালা থাকে জব জব থাকে তার ভিতরে মাছ থাকে ওরা যাইয়ে খাওয়ার জন্য তারা দেয় ওই মাছটা ধরে নেটের ভিতরে আসে আসলে সে মাছ ধরি আমরা এইভাবে আর কি এই পদ্ধতিটা
0: Shashuda is one of the last fishermen still practicing this rare form of cooperative fishing.
1: Yeah. একটা ওরা ধরিয়ে খেলো আবার কোনোটায় আছে ওই ডাইয়ে সংকেত যায় যে জায়গার নয় মাছ আছে
0: A full moon usually brings a good catch. But tonight, something's wrong.
1: কই মাছ কই?
0: Shashuda is disappointed by the catch, and it doesn't take him long to work out why the fish are so shy. It's all to do with the arrival of the king tide coming in from the Sea of Bengal.
1: Agar pani chilo ato mishti, tokhon mashta otto amage ei jaga ek dhoroner nodite shela hoy. Oi shelar bhitor mashta thakto dumaiye. লবণ পানি আসতেছে সাগরেতে জোয়ার দিয়ে উঠে চলে আসতেছে লবণ পানিতে দিনে দিনে ওই মাছটা কম হয়ে যাচ্ছে ওই শেলা দেওয়া কোনো হয় না কয়টা বাজে বন্ধু আরে কয় ঘন্টা দেরি কাছে না দুই ঘন্টা
2: জোয়ার তিন দিন না তুই দুই বার আসতে জোয়ার হয়ে গেছে
0: The moon drives the rhythm of the tides here. Twice a day, the waters rise for 6 hours, then fall for another six. For Zafar Ghazi, a honey hunter from the village of Kalabagi, the impending king tide forced a decision. Days earlier, he resolved to uproot his family and build a new home, 30 kilometres inland, out of reach of the power of the tides.
3: I'm going to go to the house.
4: মায়া করি কি হবে মানে যাবা তুমি তোর মন যে সময় যাবা সে সময় যাবা

0: কিদে লাগে গেছে দাঁড়িয়ে নামায় তো
1: ওই ওই তুই ভাই সরে থাক ওই ভাই সামনে যে থাকলে সরে
2: As dawn breaks and the tide rises in the Sundarbans, the fishing party is forced to call off the search and the otters can take a well-earned rest.
1: মাছ ধরে ইনকাম করে সংসার চালাই এই জন্য একে পরে আমাকে খুব আগ্রহতা যত্ন করে রাখতে হয়
2: The king tide has pushed salt water inland across the Sundarbans. Water the fishermen's otters cannot tolerate.
1: আর মাছ কম বাদে আমাকে এই আস্তে আস্তে নবন পানির জন্য মাছটা উপরে উঠে যাচ্ছে চলে এরা দিনে দুই বের খায় রাত দিন দিয়ে দুই বের খায়
3: ভিন্ন সিনারিও কেমন ডিফারেন্ট সিনারিও এভাবে পাওয়া যায় যে আপস্ট্রিম থেকে তখন আর হিউজ ভলিউমে পানি থাকে না
2: Across the vast catchment area of the Indian Basin, fresh water is siphoned off to feed agriculture and cities. As the fresh water supply falls in the Sundarbans, seawater takes its place, advancing inland, salting the land.
3: That's why আমার কি হচ্ছে তখন টাইডের পানিটাই এফেক্টিভ হচ্ছে যে স্যালিনিটি পানিটা ইন্ট্রুশনের ক্ষেত্রে অর্থাৎ বহমান ক্ষেত্রে নদীর দিকে ভূমির দিকে আসার ক্ষেত্রে রোলটা প্লে করছে
1: আমার এই নোনা পানিতে ধরে আমার বদর ঘেনা হয়ে গেছে অনেকটা মারা হবে ওই লবণ পানিতে ওটে ধরে বসেবে
3: সুতরাং এক্ষেত্রে নদীগুলো যদি আমার আরও অ্যাক্টিভ থাকতো পানি থাকতো বেশি আপস্ট্রিম থেকে তখন স্যালাইন ওয়াটার আরও ডাউনে চলে যেত এত দূর ল্যান্ডের দিকে আসতে পারতো না
2: Every year, the seas rise ever higher along the southern coast of Bangladesh, threatening the 2 million people who still live in the Sundarbans. They must adapt to the rising waters or leave. In the village of Kalabagi, where the king tides strike with brutal force, two young researchers arrive to test the area's soil salinity.
4: Assalamu alaikum, bhai. Amra ashlam Dhaka theke, ha?
5: লবণ পানিতে আমাদের সমস্যা খুব
4: না সেটাই আমরা শুনবো আপনাদের কাছে আপনারা যদি একটু সময় দেন
6: আপনারা এই যে খাবার পানি যেটা খাবার পানিটা কোথা থেকে সংগ্রহ করেন
7: আমরা খাবার পানিটা এই বৃষ্টির পানি খাই আমরা 12 মাস বৃষ্টির পানি
6: খাবার পানি তো হচ্ছে বৃষ্টিটা ধরে রাখছেন এই যে হাড়ি পাতিল ধোয়া গোসল এগুলা কি পুকুরে
7: পুকুরে নদীতে এখন আমি নদীতে গোসল করাইছি
6: আচ্ছা
4: নদীতে এটাই একমাত্র উপায় এছাড়া ধরেন এখানে যদি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা যায় সেটাতে কি লবণ পানি ওঠে নাকি
6: আচ্ছা আর আপনাদের এই এরকম কি কিছু হয়েছে যে এই পানিটা খাওয়ার কারণে আপনাদের কোনো অসুখ বিসুখ
5: বিপদে পড়ে বিপদ আছে আর ওই
2: In the last 5 years, rising waters have cut off the southern tip of the village, creating a tiny island in the middle of the river. It's known as the Hanging Homes. Rising just 2 meters above the river, the people who remain here know that they're living on borrowed time. For now, this is where Zafar, the honey hunter, and his family call home, but not for much longer. In the other part of Kalabagi, the geographers continue their site visit.
6: এই পুকুরটা দেখ
4: ফ্রেশ ওয়াটার
6: ফ্রেশ ওয়াটার
4: মেবি হচ্ছে এটা পানি মানে ফ্রেশ ওয়াটারের যে মাছগুলো আছে এই এইদিকে এই ধান ক্ষেতগুলো দেখ মেবি এটা হচ্ছে এই পানি দিয়েই চাষাবাদগুলো করা হয়
6: এই পুকুরের পানি দিয়ে মেবি
4: হ্যাঁ এই
6: প্রত্যেকটা বাড়িতে মোটামুটি রিজার্ভার আছে
4: ম্যানমেড ওনারা হচ্ছে ফ্রেশ ওয়াটার সোর্সের জন্য এটা বানায় রাখছে ওনাদের মতো করে তো ছোট হোক বড় হোক
2: As the sea penetrates ever deeper inland, it brings salt that weakens the structure of the ground. So it's even more crucial now to track salt penetration here, to assess how long the land can endure.
4: So, let's assess the sediment.
6: Point 0.1%. Is it normal?
4: Yeah. In the case of freshwater, genuine freshwater khetre, the maximum range is 0.5%.
6: 0.5%.
4: So it is normal. It's a. So amra bolte pari eta ekta freshwater. তবে এটা একটা ভালো বুদ্ধি যে একটা মাল্টি ক্রপিং সিস্টেম আছে এখানে যেখানে যে ফিশ নিচে
6: হচ্ছে সবজি চাষ করতেছে
4: সবজি চাষ আছে ফিশ আছে এবং সামনে অনেক সময় এটার উপর পোল্ট্রি ফার্ম করে মানুষ
6: ওই পাশে আমরা হাঁসও দেখা যাচ্ছে হাঁস মুরগি ওই পাশে
4: হাঁস মুরগির জন্যও ভালো আর পোল্ট্রি ফার্ম করলে ওইটাই হচ্ছে অর্গানিক ফুড হিসেবে মাছের ফুড হিসেবে ওটা ব্যবহার হয় গোসলের কাজে ব্যবহার করে ওই যে গোসল করতে আমরা
6: আবার হাড়ি পাতিল সম্পূর্ণ এখানেই
4: হাউসহোল্ডের সব কাজই ধর এইটা দিয়েই হবে যদিও দেখা যাচ্ছে একটু ডার্টি বাট ওদের তো কোনো অপশন নাই অপশন না থাকে
2: The life that once thrived in the Kalabagi mudflats may be just one high tide away from destruction. In China, the city of Hangzhou once faced the same threat. The tidal bore surged inland like a battering ram, swallowing everything in its path.
0: 你想想，你可以想象一下，如果这个潮水冲到了我们的家园，会发生什么样的情况？死亡了，死亡是不是？对，那么在这样的潮灾的情况下呢，人们是怎么？ 把这个潮水阻挡在家门之外的呢，那么人们想出了很多很多的办法。当中呢，就有我们现在看起来，比较迷信的一种行为啊。他们还在钱塘江边建造起了各种各样的塔，比如说非常有名的像六合塔，据说。 可能也是为了正潮而建的。潮这个潮水最大的时候，你去观潮是一件盛事。导演，通道的避难，你们收拾一下，这是通道。 为什么呢？就是说每年到八月十八的时候，还有很多人非但就是不躲起来，而还而且还跑到江边去观潮。小孩要带牢，摔下车重要安全。在那个江岸上，岸边看了还不算，还要想到江里头去看。有危险，观潮肯定是有危险的。 可以去观潮，但是离潮水要远一点。